0: ভুবনে,
1: মানে ওলে মানে হেসে
0: ওয়াই ওয়াই ওয়াই আনামোর
1: মানে মনে মনে মন্দায় মানে মনে।